0: তোরও দুঃখে কাইলে টাউকে দেখিনি, কাইলে পেট দেখিনি, কে দুঃখে আও দুঃখে আও। জানি এই বেলা পখালা লাগে হইরান, এই না কাজ জানি হলা কি করনে কি না করনে, কাইলেই বিরামি ভয়ের কেই মেলো মেসে ফেলি।
1: বুয়া চিড নগরস ঝাট্টাই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম, এই বিশি সরকো সেরা চোখ দেখি কারাকার জানে বাদো ছানি তিন জাম বরু।
0: হুঞ্ছ বুয়ারি লো গই আলম সারে গারো।
1: সুভাষ মেডিকো ফার্মা বিশ্বশহর নগরপালিকা আট সেরা,
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথেই উচিত পরামর্শ দিইন্ছ, সবাই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ। প্রোপাইটার সুভাষ দনাই, সম্পর্ক মোবাইল নম্বর 98465-64093।
3: अब पाउनुहोस् ओर्लिङको फोटोलाइट अफरमा 200 MBPS को इन्टरनेट, 3 महिना को मात्र शुल्क ₹3,300, साथमा डबल ब्यान्ड राउटर निशुल्क। यो अफर सीमित अवधिका लागि मात्र लागू हुनेछ। थप जानकारीका लागि